করাতে বন্ধ করাতে কিচেন আসাত আমচে আল্লে নাচ কায় বরে মান্ডবাদুয়া।